एक और खबर आ रही है, शायद तू ना जानते हुए, ना सुन लिये, ना पढ़ ले हुएगा, maar er is een botsing geweest vandaag tussen trams op de Erasmusbrug Rotterdam. Zeker 18 gewonden, van wie 2 zwaar gewond. Je vraagt je af van ietsje wat ik zei, hoe is dat gegaan?

0: You are.
1: Dit is Dennis Mooij van de ANWB. Op de A16 Breda-Rotterdam voor de Moerdijkbrug 20 minuten vertraging. A17 Roosendaal richting Dordrecht voor knooppunt Klaverpolder een kwartier extra. En de A9 is natuurlijk al in beide richtingen bij de Wijkertunnel dicht vanwege werkzaamheden. De omleidingsroute loopt via de A22, maar vanuit Beverwijk naar Velzen is die ook nog dicht bij de Velzertunnel. En dat heeft te maken met technische problemen in de tunnel. En tot zover de ANWB verkeersinformatie.
2: अस्सलाम वालेकुम, मैं हूँ राहत फतेह अली खान और ये है उजाला रेडियो। उजाला रेडियो को सुनते रहिए और मधुर मधुर संगीत जो है वो सुनते रहिए उजाला रेडियो पे। और मेरे भी गाने सुनिए, औरों के भी सुरीले गाने सुनिए।

0: क्या गुस्सात हो गया, तब तो बड़ा पिटाई पीटर थो बेचारा पत्री के बा छोटा के बाद जबर तो ये कैंडी कॉम्बिनेशन
1: मैं एक
0: बेड नीट ऑफ दैट गबर्ट हम ना जाने ला मार्ड कॉन्फ्लिक्ट में ऑप भले तू लंबा बाते जबर बाते लोग मोइला खाएगा तो के एगो औरत पावे के जोन तो से और जबर बा
1: वही तो है
0: वो मोइला खाएगा
1: वो मोइला खाएगा
0: अलुवेल अलुवेल बेलमर में मिल सके मक लग अन अखरोट तो मुश्य अम बिगी मुश्य
1: हम वह हम हम या अब तो दन दन दन देंगे कि फान ए हम लोग इंसान में क्या होएगा है दस मेंसल हैप्पी तो दैट आज ओ कौन कौन फेस में रहेगा मैक नहीं आए क्यों कौन गemeenschap के फेस में है दन द मन्ना हैबें दन फिटी हैबें से फेक्टर से दार मैं ये हैप्पी वोट हो फ्राउन कि उस अब झगड़ा करने लगे हैं और तीन एक बार बार घाइचे है गया तो देखिए फ्लूरुआ पे है गया दी फ्राउ स्पेलर गैंगस्टर्स तेगवोर्ड हमारे
0: ससेंस वार गैंगस्टर मासून से दुर्फन नहीं तेगा मुश्य
1: नहीं
0: ze durven niet tegen sterke tegenstander, hè?
1: Nee.
0: Toen zijn er moeselungen jabber rijgen,
1: toch? Jabber, boos, zeker jabber rijgen, man.
0: Hey, goed, oké, ek tamacha jamari ga looit.
1: Ja.
0: Toen draai hoi ke idhar se udhar chal jaiye.
1: Ja.
0: Dus ze zoeken wel hun tegenstanders uit, moet ik zeggen, hoor.
1: Ja.
0: Ze durven wel tegen elkaar, als beide een beetje zwak zijn.
1: Ja.
0: Maar toch echt lerik, hè, mannen, vrouwen, gaan naar een vechtschool...
1: Ja.
0: Ga op een vechtsport. Nee, echt waar. Of ga het leger in. Of ga iets anders doen met je kwaliteiten, met je vechtkwaliteiten.
1: Ja. Ja.
0: Je moet je agressie kwijt, ja, sportschool mee. Toch een vechtsport bij.
1: Ja.
0: Ja. Moet je nog meer agressie kwijt, ja, leger mee. Join ja. Ga dat soort dingen doen, joh.
1: Ja.
0: In plaats van openbare ruimte met openbaar jagapen. Zomaar, lareke, zomaar.
1: Boy, ja,
0: nee, ik ook kwal bij je aan het leggen, luid. Na Kali Hindustani leggen, Pirambolila.
1: Ja.
0: Na Kali Hindustani leggen. Sapkoike leggen bijna. Je komt tegen iemand aan, dus tu chalega, drukte hega. Kohut ook een lagge, ik dhakka thora se, kon een aurit se, chauri se, per ongeluk.
1: Ja.
0: Amna bolila John Bovius karecha. Want soms zijn er ook mensen die dat bewust doen. Pagalovan haiga, ik go.
1: Ja.
0: Maar John, per ongeluk. Hey, één babaal. Waarom ben je tegen mijn vrouw aangebotst?
1: Ja, maar...
0: Stoerdoenerij.
1: Ja, maar zijn we tegenwoordig zo heet gebakerd of zo?
0: Nee, ja, altijd, niet al, veel altijd al. Altijd al. Na aatske hei gai.
1: Ja.
0: Sadio kei gai.
1: Kijk,
0: Ujala is begonnen, Lloyd.
1: Ja.
0: Laat hem eens apen over hem wat jij, hamelijk over wat jij.
1: Ja.
0: In 1990.
1: Heel lang geleden.
0: Heb je dat niet bij Dijs naar haar?
1: Mooi, hè?
0: Dus in 1990 zijn we ook zo roeken.
1: Is meer dan 35 jaar geleden.
0: Heel erg lang. Dus we hebben echt heel veel ervaring ermee. En ook toen waren mannen, vooral de wat kleinere mannen, John echt jabber na hega, apu de kawe man hega. Kijk hoe stoer ik ben. Kijk hoe stoer ik ben. Want de echte vechters die hebben geleerd om zich te beheersen.
1: Ja, hoe ze rustiger,
0: die beheersen zich, die gaan niet op de vuist, die gaan niet vechten.
1: Nou.
0: Die weten het van Hamlarabe, pas je echt nodig rega.
1: Ja.
0: Maar dat doen ze in de ring, dat doen ze in de sportschool. Maar pagaluan John hega kijk go.
1: Ja.
0: अब दिखावे मांगेगा कि देख हम जबर बाती हम लड़े जाने ला
1: झिंगा का कुछ हो अब
0: हाउ अप दो दस सौ देंगे नहीं और ना खाली हिंदुस्तानी देख कल यहाँ रात के फिर लॉयड एगो फेस में 18 यार के लोंडा एगो दूसर 18 यार एक वार के मार दे दस दस खेल हिंदुस्तान
1: है सही रोटरडमर्स दी
0: नहीं मैं गान Maar hem ook Kali Hindustania ken voor wat ze ja dek hila.
1: Ja.
0: Dan denken wij Kali Hindustani mee hoewege. Dat is niet zo.
1: Nee, dat is niet zo. Dat is niet zo.
0: Tuja ghoomt hora se, deswa bhar me. To, dan ga je weten hoe het is.
1: Ja.
0: Je moet niet in je eigen cocoon blijven en denken van je Kali hoewege.
1: Nee.
0: Nou, troubles heb je overal.
1: Ja.
0: En haar advies heiga, ga niet naar iemand anders feest om het te verzieken. Toke, als je zo graag iets wil verzieken, tuja ap een gharwa miller.
1: Ja.
0: Maar niet bij iemand anders thuis.
1: Hè?
0: Pagleipan.
1: Hè? Nou ja, hebben we dat ook meteen behandeld?
0: Maar toen de bar geïnteresseerd bij de oude men, Lloyd.
1: Nou ja, kijk. Je moet daar niet. Meestal zie je dat bij die andere bevolkingsgroepen. Maar hebben ook Hindustani. Hebben ook eigen Hindustani oude die gangster killen. Ego festival.